0: 你说。
1: কি বুকি নিয়ে এগলে বসে রাখ সামথিং অল রাইট ব্যান্ড এস তো দান মিউজিক প্লে করে আছে
0: তখন নাচ না
2: টাইম চেক ইটস 5 PM
3: অহিলে সাঁঝকো 5 বজেকো সাথ